0: নাই দশমা পাহা অনুতু নাই দশমা হাতা লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাভে পাসরো হাতরায়।